সকাল 7:10 স্বাস্থ্য সূচনায় শুনবে সাপ কামুড়লে কণ করবে এ সম্পর্কের কইছন্তে ডাক্তার রঞ্জন কুজুর। সকাল 7:35 স্বভাব কবি গঙ্গাধর মেহেরঙ্ক কৃতি আধারিত সঙ্গীতর বিশেষ কার্যক্রম গঙ্গাধর সঙ্গীতরে শুনবে তপস্বিনীর 10ম ভাগ। আলেখ্য প্রযোজনা ও উপস্থাপনা প্রদীপ্ত কুমার শ্রীচন্দন, সঙ্গীত প্রভুদত্ত প্রধান। সকাল 7:50 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী তুলারাম কলেথ। সকাল 8:30 শ্রীক্ষেত্র মাধুরী রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। সকাল 8:45 সুগম সঙ্গীত কার্যক্রমে শরৎচন্দ্র পণ্ডা এবং শঙ্কর প্রসাদ দত্ত গাই গীত শুণবে। সকাল 9:00 হিন্দি কথাচিত্র গীতর সাপ্তাহিক কার্যক্রম কথাটিয়ে গীতটিয়ে। দিন 11:05 ঢোল পারি বজা সম্বলপুরী গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী নেলে সত্যনারায়ণ বেহরা, দিলীপ কুমার মহান্তি, নমিতারাণী পট্টনায়ক, রাজেন্দ্র কুমার বেহরা, পার্বতী জেনা ও রত্নাকর রাউত। দিন 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণবে। দিন 1:05 সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী অশোক কুমার সুনা, গগন বাগ, দিলীপ বাগ,

0: নীতি ও কথাবার্তার সাহায্য নেবা লাগি ভারত পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বরে কেন্দ্র সরকার চাষীঙ্ক সশক্তিকরণ লাগি নিরন্তর প্রয়াস জারি রাখিছন্তি বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কইছন্তি। নয়াদিল্লিঠারে চালিথিবা কৃষি নেতৃত্ব সম্মেলনী 2026র উদযাপনী সমারোহে উদ্বোধন দেই সে এই মত ব্যক্ত করিছন্তি। শ্রী সিং কইছন্তি সর্বনিম্ন সহায়ক মূল্যরে ঐতিহাসিক বৃদ্ধি, পিএম কিষাণ যোজনার আর্থিক সহায়তা, পিএম ফসল বীমা যোজনার সুরক্ষা প্রদান, রেকর্ড পরিমাণর কৃষি ঋণ প্রদান, সার বাবদরে 13 লক্ষ কোটি টাকা প্রদান ভলি বিভিন্ন যোজনা কার্যকরী করা সহ চাষীঙ্ক আয় বৃদ্ধি করা এবং কৃষিক্ষেত্রকে আত্মনির্ভর করাইবা দিগরে সরকার আবশ্যক পদক্ষেপ নিয়েছেন। দেশের সুরক্ষা, রণনৈতিক স্বয়ংশাসন এবং সার্বভৌমত্ব দিগরে খাদ্য সুরক্ষা ভিত্তিভূমি রূপে কার্য করে বলে শ্রী সিং কইছন্তি। সে কইছন্তি সীমারে মুতয়ন করা যাইতিবা সৈনিক এবং ক্ষেতরে চাষ করুথিবা কৃষক উভয় দেশের আত্মসম্মানকে সুরক্ষিত রাখিবা দিগরে সমান ধরনের জাতীয় কর্তব্য সমাপন করিথান্তি। কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল তাঁর আফগান প্রতিপক্ষ মাওলায়ে আতাউল্লা ওমারিঙ্ক সহিত মিলিতভাবে দুই দেশ মধ্যে জারি রয়েছে কৃষি ভাগিদারির অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করছেন। কৃষি, জলসেচন, পশুপালন, কৃষি গবেষণা, শিক্ষা, ক্ষমতা নির্মাণ ও কৃষি ব্যবসায় আদি ক্ষেত্রে নূতন সুযোগ সৃষ্টি করা উপরে উভয় দেশ আলোচনা করছেন। এছাড়া খাদ্য সুরক্ষা, শস্য উৎপাদন, জল পরিচালনা, জলবায়ু অনুকূল কৃষি আদি প্রসঙ্গ উপরে উভয় পক্ষ মধ্যে মত বিনিময় হয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় পক্ষরু কুহাযাইছে। ভারত ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ ব্রিস্টলে খেলাযিব। এই ম্যাচ স্থানীয় কাউন্টি পড়িয়ারে ভারতীয় সময় রাতে 10টায় আরম্ভ হব। 5 ম্যাচ বিশিষ্ট এই সিরিজে বর্তমান ভারত 0-2 পছুয়া রয়েছে। ওয়িম্বলডন টেনিসর মহিলা সিঙ্গলস সেমিফাইনালে ইউক্রেনর মার্তা কুস্তিউক এবং চেকোস্লোভাকিয়ার লিন্ডা নোস্কোভা প্রবেশ করেছন্তি। উভয় খেলাড়ি প্রথম থর লাগি ওয়িম্বলডন সেমিফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছেন। মার্তা কুস্তিউক ইটালির জাসমিন পাওলিনকে 6-3, 6-2 সেটে পরাস্ত করে ওয়িম্বলডন সেমিফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছেন। সেইভাবে লিন্ডা নোস্কোভা বেলজিয়ামর এলিসা মার্টেন্সকে 6-3, 7-5 পরাস্ত করে এই পর্যায়ে প্রবেশ করছেন। মুখ্য সম্বাদগুলো পুনি থাকে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীঙ্କ আমন্ত্রণ ক্রমে ত্রিরাষ্ট্রীয় গস্তর দ্বিতীয় পর্যায়ে গত সন্ধ্যায় মেলবোর্নে পৌঁছিলে প্রধানমন্ত্রী। ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশনর আজ ভুবনেশ্বরঠারে শুভারম্ভ করবে উপরাষ্ট্রপতি। কোচিঠারে চালিথিবা ব্রিক্স মহিলা মন্ত্রীস্তরীয় বৈঠক সমাপ্ত হেব আজি এবং ভারত ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজি খেলাযিব ব্রিস্টলে। সম্বাদ শেষ হলা।
1: আকাশবাণী সম্বলপুর শুনন্তু চাষর হাল।
2: বর্ষা দিনিয়া মূলা চাষ আম রাইজে বছর সারা মূলা চাষ করা যাই পারুছে। হেলে সিদিনে অমলটা জহ হেসি, তাতি বড়লে কাণ হেসি, তাতি বড়লে কাণ হেসি, মূলাটা টাণ হেসি। তাতি 10-15 ডিগ্রি সেলসিয়স ভিতরে রহলে ভল মানর মূলা উৎপাদন হেসি। মূলা চাষ করবার লাগি উর্বর নিগ্রা দর্শানু বালি দর্শা আর জেন মাইটর অম্লতা 5.5-6.8 ভিতরে থিবা সে মাইট থি মূলা চাষটা ভল হেসি। মাইট টান রহলে মূলার আকৃতিটা আকারটা ভিনে হেসি আর বনে ছোট ছোট চের হিকরি বজার থি আদর নাই পায়। বর্ষা দিনে মূলা চাষ করবার লাগি ভল কিসম মানে হেলা পুষা চেতকি, পুষা দেশি, কল্যাণী হোয়াইট। বিহন মূলা চাষ করবার লাগি ফি একরকে 2-5 কেজি মঞ্জি দরকার হেসি। মঞ্জি বড় রহলে জলদি আর অতকা অমল হেসি। মঞ্জিকে NAA 10 মিলিগ্রাম ফি লিটর পাইনথি, নাহলে GA 5 মিলিগ্রাম 1 লিটর পাইনথি মিশাইকিরি সে দ্রবণথি বুড়াইকিরি তাহেরু লগালে গজা জলদি আঁকৃষি আর অমল গলে বড়সি। তাহেরু বিহন বনবারটা মূলা মঞ্জি লগাবার 45-60 দিন থি অমল করা যায়সি। অমল সময়াকে নজর থি রখিকিরি বিহন বুনা যায়সি। বিহন বুনবার 10-15 দিন অন্তর রখলে যহ দিন তক খেপ খেপ করি মূলা অমল করিকিরি বিক্রি করা যাই পারবা। পহেলা জমিকে 4-5 থর ভল করি গুণ করিকিরি চাষ করিকিরি ଆର୍ ଶେଷ ଥର ଚାଷ କରବାର ସମୟଥି ଫି ଏକରକେ 10-12 ଟନ୍ ସଢ଼ା କମ୍ପୋଷ୍ଟ ମିଶାଇ ଦିଆଯାଏସି। 30-45 ସେଣ୍ଟିମିଟର ଦୂରିଆଥି ଗାର ଘିଚିକିରି ସାର ଦେଇକିରି 4-5 ସେଣ୍ଟିମିଟର ଅନ୍ତରଥି ମୂଲାର ମଞ୍ଜି ବୁଣାଯାଏସି। କେତେଟା ଜାଗାଥି 15-20 ସେଣ୍ଟିମିଟର ଉଞ୍ଚା ଆୟର କରିକିରି ଗଲେ ମଞ୍ଜି ଲଗାଯାଏସି। ମଞ୍ଜିମାନେ ମାଟିର 1-3 ସେଣ୍ଟିମିଟର ଗହିରଥି ତୁପାଯାଏସି। ଲଗାବାର ସମୟଥି ଫି ଏକରକେ 15 କେଜି ଯବକ୍ଷାର ଯାନ, ଫସ୍ଫରସ 20 କେଜି ଆର୍ ପଟାସିୟମ 10 କେଜି ଦରକାର ହେସି। ସେନ୍ତା 20-25 ଦିନ ଘାଏ ଫି ଏକରକେ 7.5 କେଜି ଯବକ୍ଷାର ଯାନ ଆର୍ 5 କେଜି ପଟାସିୟମ ସାର ଦରକାର ହେସି। ଆର୍ 30-40 ଦିନ ଘାଏ ଫି ଏକରକେ 7.5 କେଜି ଯବକ୍ଷାର ଯାନ ଆର୍ 5 କେଜି ପଟାସିୟମ ଦରକାର ହେସି। ଫି ଏକରକେ ସଲଫର 80 କେଜି ବ୍ୟବହାର କଲେ ମୂଲାର ବାସନା ଆର୍ ମାନଟା ବଢ଼ସି। ବୋରନର ଅଭାବ ହେଲେ ମୂଲା ଫାଟବାର ଡର ଥିସି ଆର୍ ତାର ସହିତ ଏଥି ମାଟିଆ ଚିହ୍ନା ଗଲେ ଦେଖବାର୍କେ ମିଲ୍ସି। ଏଥିର୍ ଲାଗି ମୂଲ ସାର ସହିତ ଫି ଏକରକେ 8-10 କେଜି ବୋରାକ୍ସ ବ୍ୟବହାର କରବାର କଥା। ସେନ୍ତା ମୋଲିବିଡେନମ ଅଭାବ ହେଲେ ପତରର ଚଉଡ଼ା କମିଯାଏସି ଆର୍ ମୋଟା ହେଇଯାଏସି ଆର୍ ଅମଲ କମିଯାଏସି। ଇତାର ପ୍ରତିକାର କରବାର ଲାଗି 5 ଗ୍ରାମ ସୋଡିୟମ ମୋଲିବିଡେଟ 10 ଲିଟର ପାଣିଥି ମିଶାଇକିରି 10 ଦିନ ଅନ୍ତରଥି 2 ଥର ପତରଥି ଝିଟାଯାଏସି। ଗଛ ଭଲକିରି ବଢ଼ବାର ଲାଗି ମଜା ମଜାଥି ୟୁରିଆ 10 ଗ୍ରାମକେ 1 ଲିଟର ପାଣିଥି ମିଶାଇକିରି ଝିଟା ଗଲେ ଯାଇପାରବା। ତେହେରୁ ତାର ପରର ଯତ୍ନ ଗଛ ଉଠବାର ଲାଗି 5-7 ଦିନ ସମିଆ ନେସି ଆର୍ ଗଛ ଉଠବାର ଉତରୁ 2 ଥର କୁଡ଼ା ଖୁସା କରିକିରି ଅନାବନା ଗଛ ବାଛିକିରି ତାହେରୁ ସାର ଦିଆଯାଏସି। ମଞ୍ଜି ବୁଣବାର 15-20 ଦିନ ଧାଡ଼ି ଭିତରେ ଗଛ ଗଛକେ 6-8 ସେଣ୍ଟିମିଟର ଦୂରିଆ ରଖିକିରି ଅତକା ଥିବାର ଗଛମାନଙ୍କୁ ଘିଚି ନିଆଯାଏସି ଆର୍ ଫି ଥର କୁଡ଼ା ଖୁସା କଲା ଉତରୁ ଗଛମୂଲକେ ମାଏଟ ଟେକାଯାଏସି। ଋତୁ ଆର୍ ପାଗ ଦେଖିକିରି 5-15 ଦିନ ଅନ୍ତରଥି ପାଏନ ମଡ଼ାଯାଏସି। ମାଟିକେ ଶୁଖା ନାଇଁ ରଖବାର କଥା। ଅମଲ କିସମକେ ଦେଖିକିରି ମଞ୍ଜି ବୁନବାର 45-60 ଦିନ ମୂଲା ଅମଲ ହେସି ଆର୍ ଅମଲ ଆଗରୁ ହାଲକା ପାଏନ ମଡ଼େଇକିରି ହାତେ ଉପରକେ ସିଧା କରି ଘିଚିକିରି ମୂଲାକେ ଘିଚିବାର କଥା। ଫି ଏକରକେ 60-80 କ୍ୱିଣ୍ଟାଲ ମୂଲା ଅମଲ ହେସି। ମୂଲାକେ ଅଲଗା ପନିପରିବା ଫସଲ ସହିତ ଅନ୍ତଃ ଫସଲ କଲେ ଗୋଟେ ଜାଗାନୁ ଅତକା ଲାଭ ମିଲ୍ସି।
1: ଶୁଣୁଥିଲେ ଚାଷର ହାଲ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର। ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ପ୍ରାତଃ ସୂଚନା।

শ্রোতাবন্ধু, আজ আমি ওড়িশার এক দূরন্ত গ্রামে থাই মধ্যে আমেরিকার যে কোনসি স্থানরে থিবা ব্যক্তি সহ ভাবর আদান প্রদান করিপারুছু। বিশ্বর প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়মানঙ্কর পাঠ্যক্রমর ভিডিও দেখিপারুছু। সরকারঙ্কর উচ্চ আধিকারীঙ্ক নিকটরে নিজের গ্রামর এবং নিজের সমস্যা সিধাসলখ পৌঁছাই পারুছু এবং নিজের মত স্বাধীনভাবে পরিপ্রকাশ করিপারুছু। গত দুই দশন্ধি মধ্যে সোশিয়াল মিডিয়া আমার কার্য যোগাযোগ এবং জীবনশৈলীর অভূতপূর্ব পরিবর্তন আনিছি। আজ সারা পৃথিবীতে দুইটি স্থান মধ্যে ভৌগোলিক দূরতা এক সমস্যা নহে, সোশিয়াল মিডিয়া জগতিকরণকু সম্ভব করে সমগ্র বিশ্বকু এক বিশাল গ্রাম পরি যোড়ি পারিছি। হ্যাঁ শ্রোতাবন্ধু, আজির বিষয়বস্তুটি হেলা সোশিয়াল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম।

2000 দশকরে মাইস্পেস, লিঙ্কডিন এবং ফেসবুক পরে প্ল্যাটফর্মর পরবর্তী আবির্ভাব ব্যাপক ডিজিটাল সংযোগ যুগর আরম্ভ করেছিল। সেবেঠারু ইউট্যুব, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট ভলি ভার্চুয়াল প্ল্যাটফর্মর বৃদ্ধি এবং টুইটার, যাহা এবে এক্স পরি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মর আগমন সামাজিক গণমাধ্যম ক্ষেত্রে দ্রুত প্রগতি আনিছিল। সম্প্রতি করা পরিসংখ্যান অনুসারে বিশ্ব জনসংখ্যার 70% অর্থাৎ 5.7 বিলিয়ন লোক মানে সোশিয়াল মিডিয়ার ব্যবহার করছেন। সর্বভারতীয় স্তরের সোশিয়াল মিডিয়ার বৃদ্ধি পাইছে, যে বিভিন্ন প্ল্যাটফর্মে 50 কোটি ঊর্ধ্ব উপভোক্তা সক্রিয় ভাবে জড়িত অনেক। ফেসবুক সর্বাধিক ব্যবহৃত সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম। ভারতের ফেসবুক সহ হোয়াটসঅ্যাপ, ইউট্যুব, এক্স এবং ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মগুলি অত্যন্ত লোকপ্রিয় অটে।

কার্যক্রম শেষে শুনমা সিনেমা বেবির এই গীত গাইছেন হ্যুমেন সাগর ও অনন্যা শ্রীতম নন্দ। গীত লিখিছেন সুব্রত স্বাইঁ, সঙ্গীতে সজিয়েছেন প্রেম আনন্দ।

শ্রোতাবন্ধু, ইহাদে হীরাকুদ বন্ধনু পহেলা বয়েড প্যান নিষ্কাশন বাবদে সর্বসাধারণক লাগি গোটে সূচনা। হীরাকুদ জলভণ্ডার উপরমুড়ে বর্ষা হেউথিবার লাগি ক্রমাগত ভাবে জলভণ্ডার পায়নর স্তর বৃদ্ধি পাউছে। ইথিলাগি হীরাকুদ বন্ধর তলর মুড়ে বসবাস করুথিবার সবু জনসাধারণক অবগতির লাগি জনি দিয়া যাউছে যে আজি সকালর 11 বজে হীরাকুদ জলভণ্ডার নু পহেলা বয়েড প্যান নিষ্কাশন করা যিবা। ইথিলাগি মহানদী আর তার শাখা নদী মানকর জলস্তর বৃদ্ধি পায়বা। সেথিলাগি নদী ভিতরকে প্রবেশ আর উনিয়া ব্যবহার লাগি জনসাধারণ সতর্কতা অবলম্বন করবার আবশ্যকতা অছে। কেন্সিভিল দুর্ঘটনার লাগি হীরাকুদ নদীবন্ধর কর্তৃপক্ষ দায়ী নাই রহন। সূচনাটা ইন শেষ হলা। আপন মানে গোটে হিন্দি সিনেমা গীতর কার্যক্রম থে শুনুছন অ্যাকশন রিপ্লে সিনেমার গীত। ইহাদে শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠে শুনুন ই গীতটা।

0: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପହେଲା ଗୀତଟି କଣ୍ଠ ଦେଇଛନ୍ ସତ୍ୟନାରାୟଣ ବେହେରା, ଗୀତକେ ଲେଖିଛନ୍ ବାଳକୃଷ୍ଣ ଦାସ।
1: আহা মোর নাগরী রস রসাগরী নাই কহর মনুনা বেকে চিনা মালি।

গোলা রাতি চেতি চেতি রসবতি দেখি চেততে স্বপ্ন দেখি চেততে সুপন দেখি চেততে স্বপন গোলা রাতি চেতি চেতি রসবতি দেখি চেততে স্বপন লোমা বালে থিলা মনি ফুলর।

শ্রোতাবন্ধু, পশ্চিম ওড়িশার জনে না করা সাহিত্যিক হেউছন মঙ্গলুচরণ বিশ্বাল। সাহিত্য আকাশর গোটে উজ্জ্বল তরা। সাহিত্য সৃজনাথি সে বহুত আগে যাইলে। ওড়িয়া আর সম্বলপুরী দুই ভাষাতে সে সাহিত্য লেখুলে। সম্বলপুরর পিটাপালি গাঁনে 1935 সালে মে মাসর 4 তারিখে জন্ম নিয়ে মঙ্গলুচরণ বিশ্বাল। মঙ্গলু আয়াঙ্কর বিষয় থি আগে আহরি কথা হেমা। এহাদে কার্যক্রমর পহেলা গীতা শুনুন বাগি টু কথা চিত্রনু। কণ্ঠ জুবিন নটিয়াল, সঙ্গীত মিঠুন, গীতরচনা সাইদ কোয়াদ্রী।

শ্রোতেবন্ধু, মঙ্গলুচরণকর লেখা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় আর মহাবিদ্যালয়ের পড়া বইটি ঠান পাইছে। সে শিশু সাহিত্য, রম্য রচনা, কথেন, প্রবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস আর অনুবাদ সবু লেখিছন। তাঁকর ভুখা নাটক সিনেমার আকার নেইকরি বহুত লোকপ্রিয় হয়েছিল, সেথিলাগি সে আন্তর্জাতিক পুরস্কার ভিল পাইথিলে। আকাশবাণী সম্বলপুরর স্বীকৃতি পাইথিবার সে জনে গীতিকার আর নাট্যকার থিলে। তাঁকর জীবনী বহি হজলা দিন পাঠক মানকর মনকে ছিঁ পারিছে। তাহলে শ্রোতা বন্ধু, ইহাদে কার্যক্রমটি শুনুন মনোজ যাদবকর রচনানু সনমরে কথাচিত্রর গীতটা কণ্ঠ অমাল মল্লিক, অরমান মল্লিক, পলক মুচ্ছল, সুর দিয়েছেন অমাল মল্লিক।

শ্রোতা বন্ধু, জনে সাহিত্যিক হিসাবে আর জনে ভল শিক্ষক হিসাবে মঙ্গলুচরণ বিশ্বাল কেতনি কেতে সম্মান আর পুরস্কার পাইথিলে। সম্বলপুর বিশ্ববিদ্যালয়নু সে সম্মানজনক ডক্টরেট উপাধি পাইবার সুযোগ পাইথিলে। 1965 সালে আকাশবাণীনু সমর সঙ্গীতর কবি আর 1967 সালে কটক চিন্তা বাই বুন্ডিকি শিশু সাহিত্যর লাগি পুরস্কার পাইথিলে। ভুখা সিনমার লাগি 1990 মসিহাতি স্পেনরে জুরি পুরস্কার, 1994 মসিহান আদর্শ শিক্ষক হিসাবে গুরু দিবস দিন সেবেলর রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মাঙ্কর হাতু পুরস্কার সে পাইথিলে। তাঙ্কর সাহিত্যকে নেইকরি ছাত্রছাত্রী মানে ইহাদে গবেষণা করুছন। তাঙ্কর বহি সবুকে নেইকরি মঙ্গলুচরণ রচনাবলী প্রকাশিত হইছে। তাঙ্কর পহেলা কবিতা কলিকতানু প্রকাশিত যুগভারতী পত্রিকাতে ছপা হইতলা।

শ্রোতা বন্ধু, দশ কূপ সমা বাপি, দশ বাপি সমা হ্রদ, দশ হ্রদা সমা পুত্র, দশ পুত্র সম বৃক্ষ। পুরাণরে লিখিত আছে যে দশটা কূয় সাগরে গোটিয়ে জলাশয় সমা, দশটি জলাশয় সাগরে গোটিয়ে হ্রদ, দশটি হ্রদ সহিত গোটিয়ে যোগ্য পুত্র সমান, আউ দশ পুত্র সহিত গোটিয়ে বৃক্ষ সমান। তেবে শ্রোতা বন্ধু, বৃক্ষ আম জীবন পাই কেতে মূল্যবান তাহা নিশ্চিত ভাবরে অনুমেয়। তেবে বৃক্ষকু আম জীবনরে প্রথম স্থান দেবা আউ। এথর শুনিবা কিশোর কুমারক কণ্ঠরে অমর প্রেম কথাচিত্রর গীত, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত আর ডি বর্মন।

শ্রোতাবন্ধু, বৃক্ষ বিনা শর্তরে আমাকে খাদ্য, অম্লজান এবং বঞ্চি রহিবা বিভিন্ন প্রকার আবশ্যকতা যোগাই দিয়েছি। যেমিতিকি রহিবা পাইঁ আশ্রয়, বিভিন্ন প্রকার উপকরণ, বঞ্চিবা পাইঁ অম্লজান এবং বায়ুর গুণবত্তাকে সে রক্ষা করুছে। জলবায়ুর উন্নতি, জল সংরক্ষণ, মৃত্তিকা সংরক্ষণ এবং বন্যজন্তুকে সমর্থন করে গছগুড়িক দীর্ঘ সময় ধরে সেমানকর পরিবেশর মধ্যে সহযোগ করে থাকে। তেবে শ্রোতাবন্ধু, বর্তমান কার্যক্রমে শঙ্কর জয়কিষণক সঙ্গীত নির্দেশনার শুণন্তু রমেশ শাস্ত্রীঙ্ক রচনা, কণ্ঠ লতা মঙ্গেশকর, কথাচিত্র বরসাত।

0: শ্রোতা বন্ধু, বর্তমান সময়ের বৃক্ষরোপণ এক মহত্বপূর্ণ কার্য। পৃথিবী জীবন বঞ্চাই তাজা ফল ও পনিপরিবা সহিত অনেক খাদ্য শক্তির উৎস হচ্ছে এই বৃক্ষ। শ্বাসক্রিয়া ও প্রদূষণমুক্ত এক সুস্থ জীবন পাই বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার বর্ষ ধরে পৃথিবীর জলবায়ু পরিবর্তনকু মোকাবিলা করিবা পাই গছকু ব্যবহার করে আসুছি। চাপকু হ্রাস করে এবং বাহ্য কার্যকলাপকু উৎসাহিত করে বৃক্ষ মানসিক স্বাস্থ্য উপরে সকারাৎমক প্রভাব পকাই থাকে। তেণু আমি সমস্তে গছর যত্ন নেওয়া উচিত, কাহিঁকি না গছ আমার যত্ন নেই থাকে। তেণু আমি মানে বৃক্ষরোপণকু উৎসাহিত করিবা আউ কার্যক্রমকু আগকু নেবা। কার্যক্রম শেষরে মুকেশক কণ্ঠরে আনন্দ কথাচিত্রর গীতটি শুণন্তু। গীত রচনা গুলজার, সঙ্গীত নির্দেশনা সলিল চৌধুরী।
1: মানে

0: সোনা, গগন বাগ ও দিলীপ বাগ। কার্যক্রম আরম্ভে শুণত অশোক কুমার সোনাঙ্ক কণ্ঠরে গণেশরাম সেটক রচনা।
1: আরে ধূপ চর চর পুয়াল ছতি।

কথা পড়ি গলা বলি বলি বলি আইতিলি আদে তোমার মরা বলি মতে নাই দেব গালি মুই আইতিলি আদে তোমার মরা বলি মতে নাই দেব গালি।

0: যে একানেকরি ভল হিসাবনু রথ, রোগ বেমার একানেকরি নামাল মাল মান, আ কাথার নাম চিন্তা কামনা কাথা। হলে ইদান ভি নাম মানা পলদাত কামা যে মেয়েদু অন্টা আতলি হলে রোগ বেমার মানো হি মানো। এন্দ্রগে রোগ বেমার আর ই জিয়া আর মেয়েদু আর ই যেন পরিবেশ ইদাদ যেতেরগে যেতেরগে সঙ্গে ইদাদ সম্পর্ক আতলি। হলে নাম যেতেবলে নামে মেয়েদু নাসরি নামে সম্প্রদায় উঠি ইন্নে ভাবদাত যে একাত্র না দু লাগিয়া কায় একাশান চুরগুণি ঝাপটা চিচকিচ গায়ে, তা ইন্নটা নামে বিশ্বাস রাচা। কিন্তু ধীরে ধীরে যেতেবেলে নামে বিজ্ঞান উন্নতি নাঞ্জা নাম আকাত প্রকৃতির এনির্গি লাগান নামে মেয়েদু নাসরি আর নাম একানেকরি নানি নামে অন্ধরি ই প্রকার কথাবোধ আগলি বার্চা আর হু হিসাবনু নাম সতর্ক মানিকরি নামে জীবন আগলি আগলি হওয়ালদাত। হলে ভি নাম যেতে সতর্ক মানজকুন হি ই রোগ বেমার বন নাম পুরাপুরি মানা কামা পলদাত, পরিবেশ যেনতা বাদলার হু হিসাবনু যদি নামে শরীর বোধ খাপ যদি পল্লা মহতা হলে ই রোগ বেমারি মান্না ধি সম্ভাবনা আতলি। তা কথা মানজা যে পূর্থিত গি সামিয়াতা বাদলার আলি, বর্ষা আতলি, বিড়না আতলি, তারপরে পাইয়া আছে খাবার আলি, ভিন ভিন সময়ানু ভিন ভিন প্রকার ফাড়ু হাকরালি, ভিন ভিন প্রকার খাদ্যপেয় হাকরালি, ভিন ভিন প্রকার যেন মান্দা রাখরালি, হন্যে ভিন ভিন প্রকার মেদুন নাসরনা ভি সম্ভাবনা আতলি। তা আকুন যেনতা কি চেপ পুইয়ালি, ই চেপুন একেন প্রকার রোগ বেমার মান্না এলচকা আতলি, আ কথা বন বিশেষ করে আলোচনা কমা গেলাগান ইন্না স্টুডিও নু বার্চকানার ই নামে বুরলাস্তা বীর সুরেন্দ্র সায় আউরি বিজ্ঞান আউ গবেষণা প্রতিষ্ঠান যে নাতলি আস্তা নিশ্চিতক বিভাগ অন্তা সহযোগী প্রফেসর ডাক্তর মহেন্দ্র একা আজ্ঞা ঘার তাবারা তামান মেনত যে ই বর্ষা সামিয়ানু এন্দির এন্দির রোগ বেমার মান্না এলচকা আতলি আর আর রোগ বেমার তিনাম একানেকি সতর্ক মানত আর নামে শরীর বন ঠিক ই আঙ্গত ই কথা বন। তা ডাক্তর একা আজ্ঞা জুহার।
1: জুহার, জয় ধর্মে বেলায়।
0: জয় ধর্মে বেলায়।
1: নামা সফু কুণা বন্ধুরিন জোহার, রেডিও স্টেশন তার্তি, সমলপুর আকাশবাণী তার্তি, সাফারিন জোহার, রেঙ্গা তার্তি জোহার, আশা কামদান সাফারগি মেদুদ বানেরদ। চেপুনু বহুত কিছু বিমারিত পুনা পুনা বিমারিত বারালিদ, তা এন্দের এন্দের বেমারি নামাই চেপু চেখানু বানিদ আদগি বিষয়নু টিকে কাছে লেখরত
0: নিহাতি
1: আর এসকে তান নাম বাছরত আর রোগ বিমারিতি এন্দের প্রিকশন হত যেনতা তেঙ্গনার প্রতি মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ট্রিটমেন্ট, মানে নাম যদি সতর্ক রত হলে বিমারিতি নাম বছরাঙ্গত আর বহুত মেডিসিন খরচা মান যা হসপিটাল খরচাতি বছরাঙ্গত।
0: হলে পহলা ই যে নামে চেপু সামিয়ানু যদি বোধ হলে এনির এনির রোগ বেমারি মান্নাকে বেশি সম্ভাবনা আতলি আর একানিক্রি আদাদ মানি আকাত থাবন।
1: সাধারণ ভাবরে নাম যদি বিচার কামত হলে নাস্টা কা পাঁচটা বিমারি মুখ্যত মানিত চেপু চেখানু অন্টাদ মানালিত ই যে মশা মাছি তা বাড়িকে চেপুনু বিড়না চেখা সব লুহরি দারু রে যেতেলে আমুগুঠি চতর মানিদ কামুটিকে খাতির দাঁড়পা চারিআড়ে পুরা সনসন্তিয়া মানিকাইদ তা না মশা মাছি গুটি বহুত বাড়িকাইদ তা হুদ্ঘি লাগান অন্টা বেমারি বাড়িদ আর অন্টা বেমারি মান যা আমু আর নামা খাদ্য যেন মনালদাত মহালদাত হুদ্ঘি লাগান অন্টা আর অন্টা মান যা যেন নামা টেম্পারেচার বহু সডন কম মান যা গেরাদ তা আর্দ্রতা বাড়রা গেরাদ তা আনু নামা হাওয়া নু কা ধুকা নু যেন কিছুটা ইনফেকশন আতলি যেন কি হাওয়া লাগান বাড়িত আর অন্টা বোধ মান যাত আম্মু নাম নালখু কামাল গহলা ধারা কানলার কা বাহারি গুটি কামালার তা সব একেন হেড্ডু হেক্ষা গুটি ওদার আলিদ তা হুদ্ঘি লাগান নামায় স্কিন প্রবলেম মান যা কা ফঙ্গাল ইনফেকশন বানলার হুবোদ মানালিদ ই নাস্টা প্রকার কমন
0: বিশেষ বিমারি মানালিদ এ থ্রি আদাত আই। তা পহলা নিম যেন তেঙ্কার জি ই নামে গুঁড়িয়া যদি বাড়রা কেরা কা ই যেন নামে তিংলি যদি বেশি বাড়রা কেরা হলে তামে তারতি রোগ বেমার ফয়লারি বুলিকরি তা উই যেন গুঁড়িয়া আতিলি কা এই তিঙ্গলি আতিলি তামে তারতি একা একা রোগ বোধ নামে সঙ্গে আক্রমণ কামনা গে এলচকা আতিলি।
1: তা পহলা বিমারিকে বারত তা গুঁড়িয়া আর তিঙ্গলি ঘি লাগান তা গুঁড়িয়া তা হালদার দুই তিন প্রকার গুঁড়িয়া আতলিদ অন্টাত মঞ্জাত অ্যানোফিলাস মসকিটো বানার অন্টা বানার চিকুন গুঁড়িয়া যেন ডেঙ্গু ফিভর কানু আডি সে জিপটি বানার কারণ টাইগর ছাপ গুঁড়িয়া যেন বানার স্ট্রিপ স্ট্রিপ রহিত বাঘ লেখা স্ট্রিপ রহিত আদ উল্লাভ কেন পারমিত।
0: আচ্ছা,
1: আর ওই অ্যানোফিলাস মসকিটো বন বানার আদ বিড়কনাগে পারমদ মানলালে পাইরি বিড়ি পুতনাগে পাই বিড়ার গনাগে
0: অন্ধ্রিয়া
1: অন্ধ্রিয়া যেন ভোর ভোর যেতলা টিকে অন্ধার রহিত কা বিড়কনা।

0: ফিন এ নাতলি যে না লাণি মানালি তা আতলি ট্যাবলেট মোহনচন হুদানি বানা কত বানে মালি
1: বানে মালি আর হনে হিতা ট্যাবলেট কা মাদার মকুন একা নানি কা অসুবিধার নামে হালি আদা ঠিক মানি কিন্তু যদি ভুল মাদার মহচ ভুল সমিয়ানু
0: খারাপ
1: হালে নামে আর ওই অসুবিধা মানো তো আজকে নিশ্চিত ভাবে নামে যেন চাহানু নেই ডাক্তার আজ্ঞা ঘরর কারণে ডাক্তারি লাইন তা আলার গুটির তামে পরামর্শ নহি
0: পরামর্শ মানা কথা
1: ই মাদার গুটি মোহনা কথা ইদান হুন্ডা ধ্যান চিনা কথা
0: আর হুন্ডা বিমারি সাধারণ মানে ঝাড়া বান্তি
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ কলেরা অন্টা মানে দিথর বহুত টাইম হুত কলেরা বহুত মানে বর্ষা সিজন স্টার্ট মানজা মানে কলেরা মানো হি মানো তো হুত মেনলি মেনলি আম্মুঘি লাগান আম্মু যেন মাইলা আম্মু গুটি যেন হাপদাত এদের বাহারি পাড়া পাটকিনু বাহারি গুটি ঝাড়া কানার ল্যাট্রিন সাফারসান মারলা দিন ল্যাট্রিন রাজকুনি অন্টা পাড়া পাটকিন তালার অভ্যাস হতলি বাহারি ডাঁড় কানানু বানিহা লাগি ল্যাট্রিন টিকে বানেবা লাগি তো বাহারি যেন ডাঁড় কানার এদের বানি গা ডাঁড় নু গুটি বিমারি বহুত বাড়ি গে তা যেতলে বর্ষা মানি ডাঁড় গুটি সব আম্মুনু বঢ়ি দারু আম্মুনু মিশ্রিত তুষানু মঞ্জা কা নদী নালানু কা পোখরি নু সব মিশ্রাত তা আদার নাম এমা কালদাত বা কেন আম্মু টিকে হাপ্পা চালদাত থুমড়ান মুজরাল দাঁত কুলকুচা কামাল দাঁত ঢোকরা কালি কিংবা যেকাশন সুবিধা মালা দিন নলকুয়া কা পাইপ সাপ্লাই গি তা আম্মু নি অন্দরার লাদান মান্ডি আড়া লাদান কা হাপ্পাল নার তা হুতি হি হু বদ মানালি জীবাণু ঘি লেখান কলেরা মানি তা আদ মানজা দিদে তিহাল ঘি লেখান ঝাড়া মানত তিহাল আম্মু লেখা বানার যেন রাইস ওয়াটার ফিভার বানার রাইস ওয়াটার ডায়রিয়া বানার দান
1: আচ্ছা
0: তা পুরা তিহাল লেখা
1: ঝাড়া পাতি যেন বালদার যে মানে ঝাড়া বদ একানে প্রকার ঝাড়া ইও ঝাড়া মানকু ঝাড়া বানালি বলি গ্রিতেন গত
0: যদি নর্মাল কনসিস্টেন্সি হতলি মানে টান ঝাড়া মানে নর্মাল হতলি তিন চার থর গের কোনি নর্মাল কিন্তু যদি আম্মু লেখা কালি দারু তিন থর চার থর কালি দেবা কেন আদান ঝাড়া হিসাব নো ডায়রিয়া হিসাব নো ধরা খাতা
1: ধরা খাতা
0: আর নর্মাল নিম জনতা কাই নর্মাল ঝাড়া জনতা কাই অন্যানু দুই তিন থর কের কোনি যদি দুর্বল মাল লাগালি তো কিছু অসুবিধা মেলা আছে কিন্তু আম্মু লেখা পুরা ঝাড়া কালি মানে তুই তিনটা ঝাড়া হন হন অন্টা ঝাড়াতে হি
1: দুর্বল
0: দুর্বল লাগি গে
1: হু বা কেন কেন কামনা কথা
0: যদি আম্মু লেখার ঝাড়া কালি দারু দুর্বল লাগালি তো মেন প্রবলেম যে আম্মু আম্মু বোধ বুঙ্গা কালি ঝাড়া বাটনু তা আম্মু সফিসিয়েন্ট হাফ পর তা খালি আম্মু হাফ কোন হিমা মানিত তাহা সঙ্গে ইলেকট্রোলাইট কালি বুঙ্গা গালি দাদি ইলেকট্রোলাইট যেন নাম হয় সোডিয়াম পটাসিয়াম গুঠি রহিত ক্লোরাইড রহিত বডি নু আধি বুঙ্গালি তাহা গানে তা আদান কম্পেনসেট কামা গান হবে ওআরএস ওআরএস পাউডার যেন হাকরালি সরকারি হসপিটাল নো কা আশা দিদি নো আঙ্গনবাড়ি নো সাফা সানা করালি তা ওআরএস গুলি করে হাপাঙ্গত কিংবা হুত যদি মা হাকরালি ইমিডিয়েট যদি মা হাকরালি বা কেন আমায় লেম্বু লুণ আম্মু যেন হন কিংবা তোরাণী আম্মু কিংবা লুণ টিকে লেম্বু টিকে চেয়ার হুদানি হাপাঙ্গত আম্মু সফিসিয়েন্ট হাপনা তেলি
1: আচ্ছা আম্মু গুঠি নামে মুজরি কি
0: মুজরি কে মানে বডি নো আম্মু বহুত কম মানা কালি
1: আচ্ছা
0: তা হুত গেলেন আম্মু সফিসিয়েন্ট হাপনা কথা আর যদি ভি মা মঞ্জাত আর নহি যদি দুর্বল লাগালি বা কেন হসপিটাল কালি করে ট্রিটমেন্ট মান না কথা অবহেলা কামচকু নড়া যদি আম্মু হাপকা বাদি ফের দুর্বল লাগালি জাগাড় মা বারালি বা কেন হসপিটাল যেতে জলদি কানা কথা
1: হলে আর টিকে আগে আর একটা কথা এই নিম তেঙ্গাল কার যে ইনে বর্ষা চেখানু ই খুজরি ভি মানি বলি
0: হ্যাঁ খুজরি এন্দের মানি কা নাম কাপড়া গুটি যেন নাম চিড়া গুটি না চুয়াল দাঁত সাফা কামাল দাঁত মা বিড়ি বিড়না কম মানা কালি তা মা হাই আলি বানে গিরি তা মা হাই আলি এদের মানি কা যেন টিকে
1: ওলরা কালি
0: হ্যাঁ ওলরা কালি তা আনু এদের মানি ফঙ্গাল গুটি আনু কলর গুটি নু কা আনি নু কাপড়া নু রা কালি গ্রোথ মানি কে দাঁত বোধ বাড়ি কে ফঙ্গাল বোধ মানার তা আবড়া গুটি যেতেলে নামা চামড়া ঘি লাগান কন্টাক্ট নু বারিদ যেন ফের উদা উদা টিকে আতলি দাদার নাম আত্মা চালদাত তা আনু বাড়ির কিচি দা জীবাণু গুঠি তা যেতেলে আত্মা চালদাত তা জীবাণু উঠি চামড়া নু ইনফেকশন কামা চালি তাহলে খুজলি মানালি কা রিং ওয়ার্ম বানা যেন খুজলি গুঠি রুখি কাছু কুন্ডিয়া গুঠি রুখি তা যেন মা হাই না ঘিজ লাগান হুদ গুঠি মানি
1: মানি আর ই চতর আম্মু কা একানে যদি হানি র হু আম্মু নহি
0: হু আম্মু নহি
1: নামে হাতদার গুঠি বেচনা চাপনা আর তুমি বি খুশ নহি মানি কি
0: দুনিয়া বর্ষা গি লাগান দুনিয়া নু আতলি না সব মহিলা গুঠি দানো মিশর কি চিত তা হুদান এসকে নাম বছরত কাপড়া গুঠি বানে কি টিকে হাই হাই অদ আনে যদি বানে বিড়ালি দেবা কেন টিকে বিড়ানো সফিসিয়েন্ট টাইম চ যেনতা কি বানে কি হাই অদ আর যদি বাহারি দি বারাল দাদ নাম চতর বেজ চার নর হাত দার গুটি বারালার কারণ নিজে বি গহলা পতর কামারু বারালার নাম আলার বা কেন বানে কি লন র টিকে বাহারি দি বারর আর কাপড়া তি বানে কি
1: হিঁচর
0: হিঁচর হালে এন্দর মানো কা মানে সুখা টিকে রানা কথা যদি উদা উদা রক ধন্য কুদত বা কেন নামা যেন খুরা গুঠিত কালকৃত

ছাত্রছাত্রীঙ্কু শিক্ষা জারি রখিবারে আর্থিক সহায়তা প্রদান করিবা। এই বৃত্তি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীঙ্ক পাই উপলব্ধ, যেপরকি এসসি, এসটি, ওবিসি, ইবিসি এবং মেধাবী ছাত্রছাত্রী। আবেদন পাই আয়র প্রমাণপত্র, জাতি প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাঙ্ক খাতা এবং শিক্ষাগত প্রমাণপত্র আবশ্যক হইপারে। বৃত্তির টঙ্কা সিধাসলখ ছাত্রছাত্রীঙ্ক ব্যাঙ্ক খাতাকু জমা করা যায়। এহা ছাত্রছাত্রীঙ্ক পাঠপড়া খরচ কমাইবা সহ উচ্চশিক্ষা পূরণ পাই প্রেরণা যোগায়। যোগ্য ছাত্রছাত্রী মানে নির্ধারিত সময় মধ্যে এহাকু আবেদন করিবা উচিত। শ্রোতাবন্ধু, বর্তমান চালন্তু শুনি নেবা গোটি গীত। কণ্ঠ সুখবিন্দর সিং ও স্বপ্না অবস্থি, রচনা গুলজার, সঙ্গীত এ আর রহমান, কথাচিত্র দিলসে।

0: ব্যবস্থা। সেমিতি এটা গোটে ব্র্যান্ড, বাট গোটে স্পোর্টস ব্র্যান্ড যেটাকি দুনিয়া লেভেলরে জায়গা জায়গায় ইভেন্টস হুয়ে সেইটি সে গোটে কম্পিটিশন অর্গানাইজ করাযায়। আর যে বি তাকে ফিনিশ করতে তার গোটে নির্ধারিত সময় ভিতরে তাঁকু আয়রন ম্যান কুহাযায়। তো আয়রন ম্যান ইভেন্টরে স্টার্ট হুয়ে 3.8 কিলোমিটর সুইমিং, 180 কিলোমিটর অফ সাইক্লিং, আউ 42.2 কিলোমিটর অফ রনিং। ক্রমগত ভাবে আপনার কোটি 16 ঘন্টা কোটি 17 ঘন্টা সেই ভিতরে আপনার সারিবার অছি।
1: যেমিতি কি আপনার কহিলে সুইমিং থাকে, সাইক্লিং থাকে, রনিং থাকে, তো এসব জিনিসকে আপনার জানিবা পাই আপনার আগ্রহ কেমিতি বড়িলা?
0: পিলাদিনু সমস্তঙ্কর কিছু আগ্রহ থাকে কি মু বড় হয়ে কিছু গোটে স্পোর্টসরে, কাহার ক্রিকেটরে, কাহার ফুটবলরে কিছু গোটে করিবি। বট সবু জায়গায় আমাকে সেই মৌকা মেলেনি, বেলে বেলে কিছু অলগা রাস্তা আপনাও। বট সে ভিতরে গোটে থাকে কি নিজের গোটে প্রুফ করিবার অছি লাইফরে। আউ বহু ছুঁবেলে থরে মু ইন্টারনেট ক্যাফেরে গোটে সাঙ্গ সহিত এমতি আমি এক্সপ্লোর করুথিলু, তো মু দেখিবা পাইলি কি গোটে আয়রন ম্যান বলিকি গোটে ইভেন্টটে অছি যেউথিরে কি এতিকি সবু জিনিস হুয়ে। তো দেখিকি আমি দুইজনকু লাগিথিলা কি কেতে বড় জিনিসটা। তো সেই দিনরু থিলা রুচি কি কেবে দিনে হোপফুলি যদি হব তো মু সুইমিং শিখিকি রনিং শিখিকি দিনে আয়রন ম্যানটে বনিবি। আউ ধীরে ধীরে মু গোটে টাইম আসিলা রনিং স্টার্ট করিলি, নিজ পাই স্টার্ট করিলি। তারপরে হঠাৎ দিনে মতে আম ওড়িশার আয়রন ম্যান যে আকাশমেন্ট রে কাম করতে, আয়রন ম্যান সৌভাগ্য ভাই, সে মতে হঠাৎ দিনে সম্বলপুরে ভেটিলে। আর সে মতো কহিলে কি মু গোটে আয়রন ম্যান, তাঁকে দেখিবার পরে মতো ইমিডিয়েট ইন্সপিরেশন মিললা কি ঠিক আছে, যেটা ভাবিলি মু কি নেক্সট 5 বর্ষ 10 বর্ষ কেবে দিনে করবি, এবে প্রিপারেশন স্টার্ট করা কথা। এন্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আয়রন ম্যান সৌভাগ্য ভাই, সেই যে গোটে ছোট চিঙ্গারিটি ভিতরে তাকে সে গোটে নিয়া বনাইলে, ফ্যামিলি সবুর সপোর্ট মিললা, তো আজি মু গোটে আয়রন ম্যান হলি।
1: নিশ্চিত ভাবে যেমিতি আপনার কহিলে কি ক্রিকেট খেলা পছন্দ করে, কি ফুটবল খেলা পছন্দ করে, কি কবাডি খেলা পছন্দ করে, কিন্তু আয়রন ম্যান প্রতিযোগিতা যাওয়া পাই বহু জন চেষ্টা বি করিথিবে হেলে যাই পারিনথিবে, তবে আপন কিভাবে ভাবে প্রস্তুতি করিথিলে নিজের আয়রন ম্যান প্রতিযোগিতা পাই?
0: কিন্তু সমস্তঙ্কর ইন্সপিরেশন অলগা অলগা থাকে। আউ মোর ইন্সপিরেশন থিলা কি গত 11 বর্ষ আগরু মু দিনে হঠাৎ ডিসাইড কলি কি মতে ভিগান হবার আছে, বিকজ সেদিন মু রিয়লাইজ কলি কি আমার যে করুণা অছি তার যে দায়রাকে আমাকে বড়াইবা কথা, খালি মানুষ নুহতি অলগা জীবজন্তু মানে যাহা কু বি কিছু ফিল হুয়ে তাঁকু আমাকে ভালো হিসাবে রেসপেক্টফুলি ট্রিট করা কথা। গোটে ভিগান ওড়িশা গ্রুপ তাকে স্টার্ট কলি, আর লোক মানক পাখ যাই মু কহে কি মু গোটে ভিগান, না আপনি বি ভিগান হয়ে করে আরামসে গোটে ভালো জীবন যাপন করিপারিবে। বট তারপরে বি লোক মানকর বহুটে ডাউট থিলা, বট মু চাহুথিলি কি মু গোটে পার্সোনাল এক্সাম্পলটে দেবি। তো তারপরে মু নিজে ভাবিলি কি যে ছুয়া দিনর গোটে আশা থিলা কি দিনে আয়রন ম্যান বনিবা, আই থিঙ্ক এটা সবুথিরে গোটে বড়িয়া মৌকা থিলা কি মু সেই স্বপ্নকে পুরা করি করিবি। মোর যে অ্যাক্টিভিজম থিলা ভিগান অ্যাক্টিভিজমটা তাকে মু অলগা মানক পাখরে বিনা বেশি কিছু কহি করি তাকে রখিপারিবি।
1: যে মানে স্পোর্টসম্যান থাকে সুইমিং করিবা পাই, সাইক্লিং করিবা পাই বহুত এনার্জি দরকার, সেথিপাই আম বডিকু বহুত নিউট্রিশন দরকার। লোকমানে বিশ্বাস করন্তি, আমি সমস্ত বিশ্বাস করু যে আমি ননভেজ ডায়েটরু সে নিউট্রিশন বহুত সহজরে পাইপারু, এবং যেতেবেলে আমি ভিগান হো সেতেবেলে বহুত খরচ বড়িযায়। তবে কোন সতরে ভিগান ডায়েট করিবা আউ খরচ কমরে আয়রন ম্যান ভলিয়া প্রতিযোগিতা খেলিবা সম্ভব?
0: এমতি বিলকুল বি নুহো, এতে মু পেপার বি লিখিছি কি কেমিতি অ্যাকচুয়ালি আপন ভিগান ডায়েটরে আপন বহুত অ্যাফোর্ডেবলি, এফোর্ডেবিলিটি আগেন নিজ উপরে বি নিজের বি পকেটর পয়সা কমিযিব, এন্ড তা উপরে যে পর্যাবরণ অছি তাকে বি আপনি বঞ্চাই পারিবে। নিজের আপনার হেলথ যদি ঠিক রখিলে ফিউচর জায়গায় আপনার মেডিকাল বিল সেমতি কম আসিব। আপনি কোনসি বি গোটে দোকানকে যাআন্তু আপনি দেখিবে যে সবুথিরে শস্তা স্টার্টিং র মেনুরে থাকে সে সবু নর্মালি ভিগান হি থাকে। আমি সমস্তে মোস্টলি 90-95% আমার ডায়েট ভিগান হি থাকে। এই যে গোটে মিথ বনা হয়েছে কি ভিগানিজমটা গোটে ওয়েস্টার্ন কনসেপ্ট বাহার আসিছি, ভিগান হওয়া পাই আপনাকে বহুত প্রকার সপ্লিমেন্ট কি বহুত মহঙ্গা সপ্লিমেন্ট কি আপনাকে আলমন্ড মিল্ক হেলা কি যে এক্সপেন্সিভ অল্টারনেটিভ অছি তাকে হি দরকার, এটা অ্যাকচুয়ালি গোটে মিথ। স্পেশালি যদি মু আয়রন কথা লাগিবি যেমতি কিছু তা জিনিস বহুত দরকার পড়ে যেমতি প্রোটিন হেলা, তো ভিগান সোর্স রু যেমতি সোয়াবিন হেলা, সোয়াবিন ইজ এ কমপ্লিট সোর্স অফ প্রোটিন। যদি আপন পি প্রোটিন নেবে যেটা বহুত অফোর্ডেবলি মিলি যায় মার্কেটরে, তো তাকে আপন নর্মাল আপনার ভাত সহিত আপন যদি খাইলে তবে আপনার প্রোটিন মিলি যাব। কিছু জিনিস আপনার মাইন্ড রাখি কথা যেমন B12 তার বহুত সেফ ভিগান সপ্লিমেন্ট ইজিলি মিলে যাচ্ছে আপনার নেইপারে, D3 তার ইজিলি সপ্লিমেন্ট মিলে যায়, ওমেগা 3 যাহাপাই মু ফ্ল্যাক্সিড অয়েল নিয়ে, তো আপনি যদি ফ্ল্যাক্সিড নেইপারে দ্যাটস এ ভেরি গুড সোর্স অফ ওমেগা 3। তো এই হিসাবে মানে কিছু না কিছু করিকি আপনার ইজিলি বহুত অফোর্ডেবলি নিজ যেতকি আপনার বজেট অছি তাঠু কমরে বি আপনার গোটে বহুত ভালো লাইফ ভিগান হয়ে করিবি জিপারিবে। আর ইনফ্যাক্ট আয়রন ম্যান হোক কি কিছু অলগা স্পোর্টস বি হোক আপন ভালো মেইনটেইন করি পারিবে।
1: বিলকুল, যেমতি আপন কইলে স্বাস্থ্য হি সম্পদ, এই স্বাস্থ্য কি ভালো ভাবে রাখিবা আমার গোটে দায়িত্ব। যেমতি আপন কইলে আপন ওমেগা 3 পাই গোটে নির্দিষ্ট অয়েল নউছন্তি, এই সব জ্ঞান আহরণ আপন কেমতি কলে?
0: ଦେଖନ୍ତୁ, ଯେତେବେଳେ ମୁଁ ଷ୍ଟାର୍ଟ କଲି ମୁଁ ନିଜେ କିଛି ଜାଣିନଥିଲି, ଆଉ ମୋତେ ବି ଲାଗୁଥିଲା କି ହେଲ୍ଥରେ କିଛି ଗୋଟେ କ'ଣ ଲ୍ୟାପ୍ସ ହେଇଯିବ। ଇନଫ୍ୟାକ୍ଟ ଯେତେବେଳେ ମୋର ଫ୍ୟାମିଲି 2 ମାସ ପରେ ମୁଁ ଭିଗନ୍ ହେବାର, 2 ମାସ ପରେ ସେମାନେ ଯେତେବେଳେ ଭିଗନ୍ ହେଇଗଲେ, ତ ତାପରେ ମୋତେ ଆହୁରି ଡର ଲାଗିଲା କି ମୁଁ ତ ଭିଗନ୍ ହେଲି, ମୁଁ ତ ନିଜକୁ ଏଇ ରାସ୍ତାରେ ନେଉଛି, ମୋ ଫ୍ୟାମିଲିର ଯଦି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇଗଲେ କିଏ ଦାୟିତ୍ୱ। ବଟ୍ ଭେରି ମଚ୍ ଟୁ ମାଇ ସରପ୍ରାଇଜ୍, ତା 2 ମାସ ପରେ ମୁଁ ଗୋଟେ ବାଙ୍ଗାଲୋରରେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ କନ୍ଫରେନ୍ସଟେ ଆଟେଣ୍ଡ କଲି, ଯେଉଁଥିରେ କି ବହୁତ ବଡ଼ ବଡ଼ ଡକ୍ଟର ଆସିଥିଲେ। ତ ସେମାନେ କନ୍ଭିନ୍ସ କଲେ କି ଆକ୍ଚୁଆଲି ଆପଣ ଭିଗନ୍ ହେଇକରି ଯଦି ଆପଣ ଭଲ

0: 00059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়েথিবা প্রার্থী বা প্রার্থিনীকে আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410-961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কহি রাখুছু 0663-2410-961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: কার্যক্রমের পরবর্তী গীত শুনন্তু। কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়, গীত রচনা করেছেন রজনীকান্ত নায়ক, সঙ্গীত বিশ্বম্বর সাবত।

শ্রোতা বন্ধু, ভারত সরকারঙ্ক মৎস্য সম্পদ বিভাগ আনুকূল্যরে ভারতর গভীর সমুদ্রে মৎস্য সম্পদর স্থায়ী এবং সন্তুলিত উপযোগ পাইঁ এক জাতীয় পদক্ষেপর শুভারম্ভ উদ্দেশ্যে আজ পূর্বাহ্নরে নিজর কার্যসূচী অনুযায়ী ভারতর মান্যবর উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণন ভুবনেশ্বরস্থিত ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয়ে পৌঁছিলে। বিশ্ববিদ্যালয়